খবরাঙ্ক আকাশবাণী ছিল অনেক খোনা গা মানে মেঘালয় হেরিটেজ এক হাজারগনি চিগনি নি নো সরকারি শিলংনি লোক ভবন হেরিটেজ বিল্ডিং নে ফারাকাটাহা আর্বান এফেয়ার ডিপার্টমেন্ট বিল্ডিং ইতিহাস কো আর্কিটেকচার বার কাছুয়ানি বেওয়াল রং নিয়াঙে হেরিটেজ নি হেরিটেজ বিল্ডিং নি বিল্ডিং নে রাছাকাহা শিলং সুজনমানী বিজাংচিও রুঙ্গপা লোক ভবন পাতাঙ্গমান রুতা বলসি রঙনি আদবনি মন্দির রংনা আর সরকারি না দাংকি অনবা ইংা হেরিটেজ বিল্ডিং নে ফারাকাটা হানেগমন দাউদে মখাংছি ইয়া বিল্ডিং মেঘালয় হেরিটেজ রেগুলেশন হাজারগনি চিগতামনি নিও চিলচাকাঙ্গিন সরকারি ইয়ানকা জাখু দিয়া মেঘালয় কালচারেল বা ডাকা রকানি বিওয়াল রং রপংনা মকসংা হন্দাকসানা শিলংনি গছামবাদ কপা বিল্ডিং রপংয়ে রাখিনাবা ওয়া মেঘালয় গভর্নর শ্রী সি এইচ বিজয়শঙ্কর শিলং লোক ভবনু বাটারফ্লাইস অফ মেঘালয় হিটাপ উপরা কাতাহা ইয়ান মেঘালয় বায়োডাইভার্সিটি কনজারভেশন রেমখাঙানি ওদল বে কপা জাকু দোয়ান দিয়ানি মেসকা গতাল উপরা কাতকপা খিটাপ আদকনি দংথা দংথা বাকরং মানগপা রকম রচ্ছাদক সৎসুছেদ মেপ্লুপ্রাং সেগাতে রাখিয়া দুগপা রং নিগমন সেয়াহা ইয়ান মেঘালয় দংথা দংথা রকম রংনি মেপ্লুপ্রাং জেলানি মেসকা ইয়া খিটাপ বলসি চিবা রিসার্চ পাম সানি জামান সেয়াহা আর খিটাপ সেনা গতা বলসি গতাম সমায়নাহা মেঘালয় ফরেস্ট ডিপার্টমেন্ট মোলানি ওই খিটাপ ফারাকাতাহা নাকি খিটাপ সেগপা সেফাগপা শ্রী সঞ্জয় সন্দি ডিডি নিউজ নি খবর আতমগপা রামসা আগরমতঙ ইয়া কিতাব গামছাতগপা নে জানাপাহা চিফ মিনিস্টার কনরাড কে সংমা শিলং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইমপ্লিমেন্টেশন স্কিম ওয়ার্কশপ প্রাকাটে ওনাহা এন্ডাগে থমানে ওগান প্রাকমতঙ সিএম গতাল গতাল স্কিম রং রাবা আনি ফালো গছাম থারিগমন বাদুঙ্গমন স্কিম রং রাগাতাছি আদকনি মানদে রং না নামবাতে দাঙ্গি ওনা মানগিন এনে আগানাহা গতাল স্কিম রং রাবাই রে মামং গামছাতা রংজা ইন্দিবা গছাম স্কিম রং গতাল দাকে রাগা